0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া আগবঢ়াইছো সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠান।
1: মইনাহঁত, সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠানত আজি তোমালোকক এটি বাংলা গীত শিকাবলৈ লোৱা হৈছে। গীতৰ ৰচনা তথা সংগীত ডি এল ৰয়। তোমালোকে প্ৰথমতে গীতটি লিখি লোৱাচোন।
2: ধন ধান্য পুষ্পে ভরা, ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ফিরছে শুনো।

তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ফির সে শুনো, ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, এমন কালো মেঘে তারা পাখির ডাকে, তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এত স্নিগ্ধ নদী কাহার, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, আকাশ তলে মেশে এমন ধানের উপর, এমন ধানের উপর ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, ফিরছে শুনো, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
ও সে সকল

0: দেশের রানী সেজে আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ফির সে লিখো, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি, ও মা তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন, আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি, এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ওসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
1: আব শ্রী কানু ঘোষ ইস গীত কি ধুন তুমি শিখায়েঙ্গে।
2: প্যারে বচ্চো, এ বাংলা গীত মেয়ে আর মেরে সাথী শ্রী ফারুক পহলে গাকর শুনায়েঙ্গে, আর উসি ধুন মে তুম সব গাওগে, শুনো।

পারভেন সুলতানার কণ্ঠগীতটি শুনিলেন। তাহানের গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত। নতুন ভারত, ন রূপত আকাশবাণী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453533।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগরী।
3: ডাঙর বুয়ারি, এইডাল তোমার নামত ইমানো কিয় খরধর করিব লাগে? আরে আরো নসলি, এইডাল তোমার নামত আৰু এইযোৰ মোৰ মাইনাৰ নামত।
4: কিন্তু আইতা,
3: হা,
4: আপোনাৰ নামত
5: সকলোবোৰ মই বেংক, লকাৰ, ফিক্সড ডিপজিট সকলোতে এওঁকেইটো নমিনি বনাইছো। কাইলৈ যেতিয়া মই নাথাকিম তেতিয়া পইচা পাবলৈ এওঁৰেই সহজ হ'ব।
3: এনে কথা ক'ব নাপায় কি যে
6: আৰ বি আই কয়,
7: জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
8: এবাৰ আহিছো আজি গুৱাহাটী।

0: মেডিচিনে বেসিক্যালি আপনার হ্যাবিটটো ব্রেক করাই দিয়ে,
1: বাকিখিনি নিজের মনের
0: কথা, বাকিখিনি নিজের কথা।
1: যি কিন্তু শেষত মানে সুদিব বিচারিছো, যিসকলের চিকিৎসার প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হলে তেওঁলোকে কেনে ধরনের চিকিৎসা করব?
0: প্রথম যেটা উইল পাওয়ারটা বনাই লয় যে মই এরিম, তেতিয়া হলে দাঁতবুর এবার সাফা করাই লোক, দাঁতবুর পুরো লেতরা হয়ে গেছে,
1: সাফা হয়ে গেল, মনটা পরিষ্কার হয়ে গেল,
0: তো দাঁতবুর সাফা করে দিলে মুখর স্মেলটো গুছি গেল, ব্লিডিং অহাটো বন্ধ হয়ে গেল। তো সেইটোর এইখিনি করে থাকার কারণে মোৰ এনেকুৱা হয়েছিল, দাঁতবুর ইমান লেতরা দেখিছিলে, মানুষের লগত কথা পাতিলে মুখর পা গন্ধায়, এইখিনি করে লওয়ার লগে লগে আপনার একটা উইল পাওয়ারটা বড়োয়ার একটা একটা রাস্তা পথ বিচারি এটা পায় যে উইল পাওয়ারটা করলে যে মই এরিম, কিন্তু দাঁতবুর লেতরাই হয়ে আছে কি নহব। কিন্তু এবার যদি আপনি দাঁতবুর সাফা করাই লয়, পাইরিয়ার ট্রিটমেন্টটা করাই লয়, মুখের পর স্মেল অহাটো বেয়া, স্মেল অহাটো বন্ধ হয়ে যায়, তেজ অহাটো বন্ধ হয়ে যায়, দেখাত ভাল হয়ে যায়, তেতিয়া এই উইল পাওয়ারটা আরো অল্প বড়ায়। সেইটো সেকেন্ড, আপনার যেটা মুখখন বন্ধ হব ধরেছে তেতিয়াই আপনি যদি ডক্টর ওসর যায়, তো বিভিন্ন মেডিসিন আছে, সেই মেডিসিন ডোজবিল চাই ফেলে সেইটো দি ফেলে
1: চিকিৎসা করব,
0: মুখর এক্সারসাইজ দিব লাগিব, আপনার কাউন্সিলিং করা যাব যে কেনকা ধরনের মুখখন বন্ধ হয়, এনেকাল ভিডিও লয় দেখা যায় যত মুখখন পুরা জিরো, মুখখন নুখুলেই, আমার গুহাটিতে বহুত পাইছো, আমার অসমতে বহুত কেস আছে যত মুখখন নুখুলে তেনেকেই খাই আছে, যেতিয়া তেওঁর অলপ মুখখন বন্ধ হয়ে যাওতে যেতিয়া কনসিয়াস হয়ে যাব, তেতিয়া আপনার এক্সারসাইজ, মুখর ফিজিওথেরাপি এক্সারসাইজ করে ফেলে, মেডিসিনাল হেল্প দি ফেলে, হেলদি ফুডস দি ফেলে, কাউন্সিলিং দি ফেলে, তেওঁ এইটা বন্ধ করা যায় আর মুখখন খুলে দিব পারি। কিন্তু একদম মুখখন জিরো বন্ধ হয়ে যাওয়ার পিছন বহুত বহুত
1: পিছলে তাৰমানে অস্ত্রোপচারের দ্বারা কিছু কাম সমাধান করব যায়।
0: অস্ত্রোপচার মানে এই আপনার নর্মাল মানে অস্ত্রোপচার অল্প হেৰি হয়, এই লেজার ট্রিটমেন্ট করব,
1: লেজার ট্রিটমেন্ট যখন একবারে জটিল পর্যায়ে পায়, চিকিৎসা ব্যবস্থা সেই ধরনের আছে। কিন্তু এই চিকিৎসা পদ্ধতিলে যাওয়া মাত্র খরচের মাত্র যথেষ্ট হব, গতিকে সেইখিনি কথাও মনত রাখব লাগিব। আর তার লগে লগে এই যে ধূমপান করা, গুটখা খা, পান তামোল খা, প্রতিটো ক্ষেত্রতে যদি পয়সার কথা একটা হিসাব করে থাকে, মই দিনে দশটা সিগারেট ললো সেবন করলো, দহটা যদি 10 টাকাকে হয় 100 টাকাকে গৈ আছে, এই কথাবোর যদি মনলে বারে বারে আনি থাকিব পৰা যায়,
0: যিমান টাকা আপনার ধূমপানত এইবিলাকত খরচ করে, এই গোটেখিনি এমাউন্ট যদি বছৰত যদি আপনি চাই যে কিমান খরচ হয়েছে, এইখিনি যদি আপনি নিজের হেলথৰ কারণে লগায়
1: যথেষ্ট উপকার হব, দেশখনত স্বাস্থ্যবান নাগরিক সৃষ্টি করত সহায়ক হব। গতিকে ডক্টর শর্মা, আপনি আহি আমার মাজত উপস্থিত থাকি যেখিনি ধূমপানের অপকারিতা সম্পর্কে কলে আর দাঁতর যত্ন সম্পর্কে উল্লেখ করলে, তারপর নিশ্চয় শ্রোতা সকল উপকৃত হব। ধন্যবাদ থাকি, নমস্কার।

কেশব দত্ত রচিত আর অনুপম চৌধুরী প্রযোজিত জুবিন সুলতানার কণ্ঠর গীতটি শুনিলে। আর এই গীতটিরে সামরা হল গীতিমালিকা অনুষ্ঠানটি।

কৃষক শক্তিমান, তোৰ বাহুতে আছে লুকায় অসীম শক্তি বল, ৰণসিংহ বাজে শুনয় আগবাঢ়ি যাওঁ বল, আগবাঢ়ি যাওঁ বল, আগবাঢ়ি যাওঁ বল, ও বনোৱা সমনীয়া।

0: ফুলে গৈ গৈ মৰম বিলাইটি চৰাই গুণ
1: গুণ গুণাই। গাই দিয়া, লাইনটো শেষ কৰি দিয়া, গাই। পাহৰি গ'লা? বাৰু বেদাংগী গীতটো অকণ পাহৰি গৈছে, অহাবাৰ মেলত ভালকৈ শিকি আহিবা দেই। আমি এতিয়া কি কৰিম, ডাঙৰকৈ হাত চাপৰি বজাই দিম। এইবাৰ অকণমানি ভণ্টি, কি নাম তোমাৰ?
2: দিব্যাংকা ডেকা।
1: দিব্যাংকা, ক'ৰ পৰা আহিছা?
2: চানমাৰী।
1: চানমাৰীৰ পৰা কি শুনাবা আজি আমাক মেলত?
2: ক মানে ককা।
1: ক মানে ককা গীতটি গাবা, গোৱা।
2: সা সারি সারি গামা পা ধানি সা সা সানি সানি ধাপা মা গাড়ি সা ক মানে ককা খ মানে খেলা ককার লগত খেলা করি কি যে মজা এক মানে এটা দুই মানে দুটা এটা দুটা মিলি হয় বহুত কথা।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল।

0: মেট্রিকটো পাছ করবলে বাট নাচালা?
1: কিন্তু সেই চিঠির দাম্ভিক উত্তরে নির্মল প্রভার দেউতাকক সৈতে সকলো সম্পর্ক ছেদ করবলে বাধ্য করলে। চিঠির উত্তরত আছিল,
2: মোৰ পত্নী মোৰ কথা, মোৰ যি ইচ্ছা তাকেই করিম।
1: ধর্মেশ্বর বৰদলৈয়ে নির্মল প্রভাক আর কেতিয়াও স্বামী গৃহলৈ নপঠায় ঘরতে সুশিক্ষিতা করে গড়ি তুলিবলৈ মনে মনে দৃঢ়মনা হল। তেরো বছর বয়সত নির্মল প্রভাই জন্ম দিলে স্বপ্নাক। দেউতাকে গান্ধী ভাষ্য গীতা এখন কিনি আনি নির্মল প্রভার হাতত দি কলে,
3: জীবন বড় ক্ষণস্থায়ী, কীর্তি চিরস্থায়ী, জীবনের মাজতে মহাজীবন বিচারি লওয়া, এতিয়া পড়া শুনা করে নিজের জীবন নিজেই গড়িব লাগিব, অযথা সময় নষ্ট করব নালাগে, কীর্তির কারণে তুমি কর্ম করব লাগিব, কর্ম কি, কর্মযোগ বা কর্ম সাধনা কি, সেই কথা তোমাক গীতায় শিকাব।
1: কৃতজ্ঞতাত নির্মল প্রভা গোসাই ঘরত উবুরি খাই পড়িল।
4: হে প্রভু, মোৰ প্ৰাৰ্থনা শুনিলা, মোক পঢ়িবলৈ দিছা, মই পোতাশালৰ পৰা মুক্ত হৈছো, জ্ঞানৰ অসীম সাগৰৰ পানী আজলি ভৰাই মই খাব পাৰিম এতিয়া।
1: গভীৰ আত্মপ্ৰত্যয়েৰে নিৰ্মল প্ৰভাই নিজেই নিজক গঢ়ি তুলিবলৈ যত্ন কৰিলে সেই সৰু কালৰ পৰাই। সমাজখনে ছোৱালীক দুর্বল হীন বুলি ভবাতো সৰুৰে পৰাই তেওঁ মানি লব পৰা নাছিল। পৰম্পৰাগতভাৱে চলি অহা নাপায়বোৰক তেওঁৰ দেউতাকেও মানি নলৈছিল। দেউতাকৰ এনে সাহসী চিন্তা গীতাৰ কৰ্মযোগে নিৰ্মল প্ৰভাক অতি দৃঢ়মনা কৰি তুলিছিল। গীতাৰ সাৰমৰ্ম গান্ধীজীৰ দৃষ্টিৰে তেওঁ বুজিবলৈ যত্ন কৰিলে।
5: হাতত থকা কাম ততালিকে কৰাকে স্বধর্ম করা বলে কোয়া হয়, আজি এইটো কালি সিটো করে স্বধর্ম ত্যাগ নকরিব। যার যে ক্ষেত্র তেনেক কর্ম করা, কর্ম চিনি পাবলৈ জ্ঞানেরও প্রয়োজন, ইন্দ্রিয় বহলে আনা, তার দ্বারা মন জয় করা হব। জীবন আনের সেবার কারণে ভোগ করার কারণে নহয়, কর্মই যজ্ঞ। কর্ম করেছা মানে তুমি অহরহ লোকহিতৰ কাৰণে যজ্ঞ কৰিছা।
0: নিৰ্মল প্ৰভাই জীৱনৰ এক নতুন অধ্যায় আৰম্ভ কৰিলে, মহাজীৱনৰ যাত্ৰা আৰম্ভ হ'ল। মুক্ত মন লৈ, স্বাধীন মন লৈ আৰম্ভ কৰিলে তেওঁ জীৱনৰ নতুন দুৱাৰ। সেই যি গীতা হাতত তুলি ল'লে ছোৱালীজনীয়ে, গীতাৰ সমস্ত শ্লোক পঢ়ি পেলালে, আয়ত্ত কৰিলে, এই ক্ষেত্ৰত তেওঁক সহায় কৰিলে শিৱসাগৰ চৰকাৰী হাইস্কুলৰ শিক্ষক তথা সংস্কৃত পণ্ডিত পূৰ্ণেশ্বৰ দিহিঙ্গীয়াই। নিৰ্মল প্ৰভাই সেই বয়সতে দেৱভাষাত অৰ্থাৎ সংস্কৃতত বক্তৃতা দিব পৰা হ'ল। আনহাতে অষ্টম নৱম দশম শ্ৰেণীৰ তিনি বছৰৰ পাঠ্যক্ৰম দুবছৰতে ঘৰতে পঢ়ুৱাই পণ্ডিতজনে তেওঁক প্ৰৱেশিকা পৰীক্ষাৰ বাবে উপযুক্ত কৰি তুলিলে। বিদ্যা লাভৰ আনন্দই নিৰ্মল প্ৰভাৰ মন উৎফুল্লিত করিলে। অধ্যয়নের দ্বারা জীবন গড়িবলৈ ঘরখনের পৰা তেওঁ মনোবল পাইছিল। লগতে সংগীত চর্চায়ও নির্মল প্রভাক মহাজীবনের বিশাল ক্ষেত্রলৈ আহ্বান জনালে।

0: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোৰম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM-ৰ 100.8 MHz।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
2: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আর সরকারি আসনের বিষয়ে অবগত কৰাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

এই সময় খবামনি আইডায়া এসেনেসে বেয় আকাশবাণী গুহাটি যা স্টুডিও সমজানা ফৈনাইলগেলগে দুলারাই খনাসংগিরিফোরনিসিম জংনি অন্যায় সিবিনায় আর মজা মানাইকো ফিন বাউনানে জংনি দিনেনি বড়ফটকে এসেওনো থুঙ্গে হেনে যাবাই গজেনথং

0: প্ৰজন্মৰ বাবে এতিয়া জ্যোতিৰ্বিজ্ঞান আগ্ৰহৰ বিষয় হৈ উঠিছে বুলি উল্লেখ কৰে। জ্যোতিৰ্বিজ্ঞান ক্লাবসমূহ দেশত ক্ৰমান্বয়ে জনপ্ৰিয় হৈ উঠা বুলি উল্লেখ কৰি তেওঁ তৰুণ প্ৰজন্মক এনে একোটা ক্লাবৰ সৈতে জড়িত হবলৈ আহান জনায় আৰু বন্ধৰ দিনত এটা তাৰকাগৃহ দৰ্শন কৰিবলৈ পৰামৰ্শ দিয়ে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মায় আজি নতুন দিল্লীত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ড এস জয়শঙ্করক সাক্ষাৎ করে। সামাজিক মাধ্যমের এটা বার্তাত ড শর্মায় কয় যে প্রতিরক্ষা মন্ত্রীগীর সঙ্গে বৈঠকত অংশ লোক সামরিক উদ্যোগের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আলোচনা করে। প্রতিরক্ষা মন্ত্রী শ্রীসিংয়ে সহযোগিতা আগবহার আশ্বাস দিয়া বলে উল্লেখ করে কয় যে কেন্দ্রীয় মন্ত্রীগীর পরামর্শ বিকশিত গতিত সহায়কর ভূমিকা গ্রহণ করব। বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্করক কৰি মুখ্যমন্ত্রী ড শর্মায় কয় যে বিশ্বৰ সাম্প্রতিক পরিস্থিতি আৰু বৰ্তমানৰ ভূ ৰাজনৈতিক প্ৰত্যাহ্বানসমূহৰ ভাৰতক দক্ষতাৰে আগবঢ়াই নিয়াত কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীৰ সুনিপুণ গভীৰ দৃষ্টিভংগী অতি জ্ঞানবৰ্ধক আৰু অত্যন্ত প্ৰেৰণাদায়ক। ড জয়শঙ্কৰে প্ৰদান কৰা বহুমূলীয়া সময় আৰু পৰামৰ্শৰ বাবে তেওঁক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰি ড শর্মায় বৈদেশিক পরিক্রমা মন্ত্রীগীর দিক নির্দেশনা আৰু পরামর্শে চুবুরিয়া দেশসমূহের সঙ্গে বাণিজ্য আৰু পর্যটনের সম্পর্ক অধিক সুদৃঢ় করার দুগুণ উৎসাহে কাম করব বলে আশা প্রকাশ করে। মুখ্যমন্ত্রীগী আজি নতুন দিল্লীত সাংসদ নিশিকান্ত দুবেকো সাক্ষাৎ করে। অহা 5 জুনত মন্ত্রীসভার সম্প্রসারণ ঘটোৱা হব। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মায় আজি সামাজিক মাধ্যমযোগে এই কথা সদরি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক কালি নতুন দিল্লীত সাক্ষাৎ করার পাছতে আজি মুখ্যমন্ত্রী এই কথা ঘোষণা করে। উল্লেখযোগ্য যে যোৱা 12 মে'ত মুখ্যমন্ত্রী ড শর্মার সঙ্গে অতুল বৰা, অজন্তা নেওগ, রামেশ্বর তেলি আর চৰণ বড়োয়ে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল। আমার আগের বাতরিতে কোৱা হৈছে যে মুখ্যমন্ত্রী ড শর্মায় কালি নতুন দিল্লীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সৌজন্যমূলক সাক্ষাৎ করে। ড শর্মায় নিজের দ্বিতীয় কার্যকাল কিদরে আগবাই নিয়ার পরিকল্পনা কৰিছে সেই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীক অবগত করে। তেওঁ অসমৰ সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আগবঢ়োৱা নিৰবচ্ছিন্ন সহযোগিতাৰ বাবে প্রধানমন্ত্রীক ধন্যবাদ জ্ঞাপন করে আর অনাগত সময়ত তেওঁৰ মার্গদর্শন কামনা করে। মুখ্যমন্ত্রী ড শর্মায় ৰেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণৱকো সাক্ষাৎ করে আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তথা যাত্রীর সুবিধা বৃদ্ধিত গুরুত্ব আরোপ করে রাজ্যের রেল আন্তঃগাঁথনির বিকাশ প্রক্রিয়া ত্বরান্বিত করার উপায় সন্দর্ভত আলোচনা করে। ধপাতমুক্ত এখন সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আজি বিশ্বৰ অন্যান্য প্রান্তরও বিশ্ব ধপাত বিরোধী দিবস উদযাপন করা হৈছে। এইবাৰ এই দিবসৰ বিষয়বস্তু হৈছে মাদক দ্রব্য আৰু ধপাতজাতীয় সামগ্রীর আসক্তি প্রতিহত করার আসক্তি আৰু সত্য উন্মোচন করা। উল্লেখযোগ্য যে প্রতি বছরে ধপাতজাতীয় সামগ্রীত আসক্ত হওয়ার ফলত বিশ্বৰ 8 নিযুতৰ অধিক লোকের মৃত্যু হয়। ইয়াৰে 1.2 নিযুত লোকের পরোক্ষভাবে অর্থাৎ ধপাত সেবন করা লোকের কাষত থকা বা ধোঁয়ার হওয়া ক্ষতির ফলত মৃত্যু হয়। এই দিবস উপলক্ষে গুৱাহাটীকে ধৰি ৰাজ্যৰ বিভিন্ন স্থানত সজাগতা কার্যসূচীর আয়োজন করা হয়েছে। কোকরাঝারত এই উপলক্ষে জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগত কেন্সার কেয়ার ফাউন্ডেশনের সহযোগত ধপাত বিরোধী সজাগতা কার্যসূচী আয়োজন করা হয়। শিলচরতো জেলা ধপাত নিয়ন্ত্রণ কার্যসূচীর উদ্যোগত আর কাছাড় জেলা প্রশাসনের সহযোগত ধপাত আর নিকোটিন আসক্তির বিরুদ্ধে সজাগতা সমদলের আয়োজন করা হয়। মরিগাঁও আর ধেমাজি জেলাতো ধপাত নিয়ন্ত্রণ কোষের উদ্যোগত পদযাত্রা আর রাজহুয়া সভার আয়োজনের ধপাতের বিরুদ্ধে সজাগতা সৃষ্টি করা হয়। নগাঁও জেলাত পথ দুর্ঘটনা হ্রাস করার জেলা প্রশাসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এই অনুসরি এতিয়ারেপরা রাষ্ট্রীয় ঘাইপথের দাঁতিত অথবা ধাবার সম্মুখত ট্রাক আদি রখাই থার ক্ষেত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো বিশেষ কারণত গাড়ি রখাবলগীয়া হলে নিয়ম অনুসরি লাইট জ্বলাই রাখিব লাগিব। তদুপরি নগাঁও চহরের ভিতর থাকা পথসমূহতো দুখন গাড়ি সমানে রখাত বাধা আরোপ করা হয়েছে। আজি তেনে অনিয়ম করা 12খন গাড়ির বিরুদ্ধে জরিমানা বিহা হয়েছে বলে জেলা আয়ুক্ত দেবাশীষ শর্মায় সংবাদ মাধ্যমের আগত প্রকাশ করে।
1: নগাঁও গোটে ভিতর 3 নম্বরত আছে আটাইতো বেশি এক্সিডেন্ট হয়। সেইকাৰণে ইতিমধ্যে রাইজক খুব বিনম্রভাবে আমি অনুরোধ করে আসি, কিন্তু একটা কথা দেখি যে অনুরোধে কাম নহয়। এটা আমি ক্লিপার্স এনেকে চকাত যে লগাই দিব পারে সেই ক্লিপবিল সেই আনিছো। হাইওয়ের ভিতর আমার নগাঁও জেলাখনের ধাবাবিলাকর কাষত যুব ট্রাক আনি পেলে রখাই দিয়ে সচরাচর দেখা গৈছে যে সেই ট্রাকবিলাকর রয়ে থাকা অবস্থা পিছপিনে তেওঁলোকৰ এটাতো ট্রাক তেওঁলোকে হাইওয়ে তেনেকে রখাব নোৱাৰে। কিবা কারণবশত ইমার্জেন্সি যদি রখাইছে তেতিয়াহলে তেওঁলোকৰ মানুহ থাকিব লাগিব, লাইট জ্বলি থাকিব লাগিব। সরব সংখ্যক আমার যোৱা মাহত 35টা এক্সিডেন্ট হয়েছে। 35টা এক্সিডেন্টত প্রায় 22 জন মানুহ আমি তেওঁলোকে প্রাণ হেরাবলগীয়া হয়েছে। আর সরব সংখ্যক আমি দেখিছো যে হেলমেট নিপিন্ধার বাবে আর খুব জোরকৈ গাড়ি চলোৱাৰ বাবে।
0: উল্লেখযোগ্য যে নগাঁও জেলাত বিগত এমাহত 35টা পথ দুর্ঘটনা সংঘটিত হয় আর এই দুর্ঘটনাত 22 জন লোকে প্রাণ হেরায়। জেলাখনত ঘর ভাড়া দিয়া মালিকসকলৰ লগতে পেইং গেষ্টৰ মালিকসকলৰ বাবেও কেতবোৰ নিয়ম বলবৎ করা হৈছে বুলি জেলা আয়ুক্তগৰাকীয়ে জানিবলৈ দিয়ে। বাক্সা জেলার ভারত ভূটান সীমান্তর দাউধরাত আজি বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসকসকলের উদ্যোগত বিনামূলীয়া চিকিৎসা শিবির মুক্তি।

ধরনের রোধ করবো পারে, এহে আসল কথা। আর প্রতি বছরে 31 মে তারিখটু ওয়ার্ল্ড নো টাবাকো ডে হিসাবে পালন করা হয়, অর্থাৎ ধপাত মুক্ত দিবস হিসাবে পালন করে। আর স্কুল কলেজবিলাকে বিভিন্ন ধরনের কার্যসূচী লয় ধূমপানের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের কুইজ, চিত্রাঙ্কন, রচনা, বাতর নাট ইত্যাদি কার্যসূচী হাতত লয়। তেখেতসকলে ইত্যাদি প্রতিযোগিতা পাতে আর সজাগ করে। আর ছাত্র ছাত্রীসকলক ধপাত মুক্ত দিবসের দিনাই পণ লওয়া হয়, কিছু শপথ বাক্য থাকে, সেই শপথ বাক্য প্রেয়ারত পাঠ করা হয়। আর সরকারি কারা নির্দেশনা আছে যে বিদ্যালয় সমূহ থাকা সেই 100 মিটার দূরত্ব কোনো ধূমপান বা গুটকা জাতীয় সামগ্রী বা ধপাত তেনেধরনের বিক্রি করবা কোনো দোকান কোনো লোকে দিব নরে, এটো সরকারের কারা নির্দেশনা আছে। এটা আমি আহো যে বাগিচা অঞ্চলত যথেষ্ট লোকে ধূমপান করে, ধপাত খায় ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা জাতীয় সামগ্রী খায়, আর গোটেই পরিবেশকে বিষাক্ত করে। আর কি হয়, এটা আমি বাগিচা অঞ্চল ধূমপানের পর মুক্ত করবেন আমি ইতিমধ্যে বহুখিনি সজাগতা সভা পতা হয়েছে। বাগিচা অঞ্চলত বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, অনুষ্ঠান আছে, বিভিন্ন ধরনের সংগঠন আছে, বিভিন্ন ধরনের স্বয়ংসেবী গোট আছে, এইবিলাকে সময় সময়ে সজাগতা সভা পাতি আছে, যদিও বাগিচা অঞ্চল ধূমপানের পর মুক্ত হওয়া নাই। তা আমি কেনে ধরনের আর ব্যবস্থা লোক পারি এই ক্ষেত্রে মূল ফালেরপা কিছু কথা কব বিচার, যাতে এনে ধরনের পাতিব লাগে, যাতে খুব বহলভাবে প্রচার হব লাগে সজাগতা সভাবিল। যেনে ধরনের আমার যেনকে বাগিচা অঞ্চলের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পতা হয় আর সাংস্কৃতিক অনুষ্ঠান পতা হয়, সেই সাংস্কৃতিক করম পরব বা সহায় পরব এনে ধরনের ডর ডর অনুষ্ঠান পাতে, সেই অনুষ্ঠানের প্রথমতে কার্যসূচী লব লাগে যে ধূমপান বিরোধী যিকোনো একটা কার্যসূচী লব লাগে, আর সেই কার্যসূচীটা বহলভাবে প্রচার হব লাগে। ইয়ার উপরে নিজের যে আঞ্চলিক ভাষা আছে, আমার ছাত্রীভাষা বাগিচা অঞ্চলের যে আমার মানে মাতৃভাষা, সেই মাতৃভাষাত তারমানে বিজ্ঞাপন প্রস্তুত করব লাগে, আর সেই বিজ্ঞাপনত ছাত্র ছাত্রীসকল বা কিশোর কিশোরীসকলে অংশগ্রহণ করে সেই বিজ্ঞাপনবিল ডর ডর পোস্টার বা ডর ডর যেনকে প্রজেক্টর দেখাব লাগে, প্রতি দেওবারে দেওবারে প্রজেক্টর ডরকে দেখা হল, যেনকে মেগা ঝুমর প্রজেক্ট করে দেখা হয়েছিল বাগিচা বাগিচা, তেনে ধরনের কার্যসূচী ললে আমি নিশ্চয় সুফল পাম। আর ধূমপান করলে যেবিলাক মান ডর ডর বেমার হয়, ক্যান্সার হয়, কেন ধরনের লাংসটু নষ্ট হয়, সেইবিলাক ডর ডর পোস্টার দিয়া থাকে, বেনার বনয়া হয়, সেইবিলাক আসলে মানুষ ইমান মন নকরে। সেইবিলাক মন করবার মানে আকর্ষণীয় কিছু অনুষ্ঠান পাতিব লাগে, ধর বাতর নাট পাতিলে বা নৃত্য নাটিকা পাতিলে বা তেমনি ধরনের গান বনালে, আর সেইবিলাক যদি আমি প্রচার করা হয়, আসলে গীত নৃত্য এইবিলাক সকলে ভাল পায়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জড়িয়ে যদি ধূমপানের বিরুদ্ধে সজাগতা অনা হয় বেশি ভাল হব। আর কি হয়, যেটা আমি সজাগতা সভাবিল অনুষ্ঠিত করবলে যাও, তেতিয়া কি হয়, সজাগতা সভাত তারমানে যখন ব্যক্তি থাকে সেই ব্যক্তি সকলে প্রতিজন ব্যক্তিকে মানে বিভিন্ন কার্যসূচীতে অংশগ্রহণ করাব লাগে, তেতিয়া তেওঁলোকে যেতিয়া সেই ধূমপানের যে ভয়াবহতা, বিভিন্ন রোগের যেবিলাক কারণ, কেনে ধরনের রোগবিলাক হয়, লাংসত কেনে ধরনের পানি জমা হয়, ধূমপান করলে কেনে ক্যান্সারের বীজাণু আহে, এইবিলাক যদি ডর ডরকে দেখা হয় বা সেইবিলাক কার্যসূচীত মানে স্পিচ দিব লাগে, সেইবিলাক বিষয় দি যেটা স্পিচ দিয়ে যেটা কথাটো কব, নিজে কোনবা জনক ধর আপনি কিনা একটা কক এনে কোয়ারে মানত একটা মানসিকভাবে প্রিপেয়ার হয়, মানসিকভাবে একটা ক্রীড়া করে, আর সেই মানসিকভাবে সজাগ হওয়ারে মানে আমি যে করবলে গে আছো ধরা সজাগতা আনবলে, সেই সজাগতাটা নিজে নিজে ব্রেইনত তারমানে ক্রীড়া করে আর মানুষজন মানে সজাগ হয়। তেনে ধরনের যদি প্রতিজন ব্যক্তিকে আমি জড়িত করা, তেতিয়া সেই সজাগতা সভাটা আমার সফল হব। আমি যদি নিজে একধর্মীয় সভা পাতো, ধর কাম নকরিব, সিগারেট নাখাব, এনেকাবিলাক ধর হয়ে থাকে, কিন্তু সেইবিলাক সফল নহয়, মানে একধর্মীয় হয়ে যায় সভাবিলাক, সেখানে সভাবিলাকত সকল মানুষকে জড়িত করব লাগে, তেতিয়া তারমানে আমি সুফল লাভ করি। বর্তমান যুগটাই হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগ, আর এটা গাঁও অঞ্চলের মানুষও সোশ্যাল মিডিয়াত বিজি থাকে, আর বাগিচা অঞ্চলের মানুষও বৃদ্ধরপরা কিশোর কিশোরী শিশুলেকে মোবাইল চাই আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াত ব্যস্ত হয়, সেখানে সোশ্যাল মিডিয়াতেও আমি সেইবিলাক সক্রিয় অনুষ্ঠান রাখব লাগে, সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন ধরনের কার্যসূচী করে সেইবিলাক প্রচার করব লাগে, তেতিয়া সকলে দেখিব আর সেই কথাটা বুঝি উঠিব। আর যেটা নবপ্রজন্মই সেইবিলাক কথা বুঝি পাব বা জানিব যে কেনে ধরনের তার মানে কুপ্রভাবে আমার সমাজখন নষ্ট করেছে বা আমার দেহাটো আমার শরীর এনে ধরনের কুঙা করে পেলাইছে, আমার সমাজখনকে কুঙা করে পেলাইছে। আমার এটা বাগিচা অঞ্চলত যদি কোনোবা বেয়া সঙ্গত পরি গুটকা জাতীয় সামগ্রী সেবন করে, তেতিয়াহলে দিনে দিনে
কেনেকৈ শাৰীৰিকভাৱে দুৰ্বল হয়, মানসিকভাৱে দুৰ্বল হয় এই কথাটো বুজি উঠিব। আৰু নৱপ্ৰজন্মক বচাই ৰাখিবৰ বাবে ছ'চিয়েল মিডিয়াত এনেধৰণৰ বিজ্ঞাপনবিলাক আমি এৰিব লাগে আৰু সজাগতা সভাবিলাকৰ যি কাৰ্যসূচী সেইবিলাকো বহলভাৱে প্ৰচাৰ চলাব লাগে।

পঞ্জীয়ন হয়, তার নির্দিষ্ট নথিপত্র জমা দিব লাগে। এই নথিপত্র জমা দিলে সেইখিনি আমার প্রথমতে আমাৰ জি এম পোর্টেলত আহি যায়। তেতিয়া আমি যাবতীয় যিখিনি পরিদর্শন করব যা কাগজ পত্রখিন চাই আমি রাজ্যিক পর্যায়ে পঠাও। রাজ্যিক পর্যায় যেটা হয় সেইখিনি তেতিয়া আপনার আমার কেন্দ্রীয় পর্যায়ে যায়, সেন্ট্রেল গভর্নমেন্টের পর্যায়ে যায়। তাতে রেজিস্ট্রেশনটা হয়, সেই রেজিস্ট্রেশন হওয়ার পিছত চারি বছরের ভিতর সেই উদ্যোগটা প্রতিষ্ঠা করব লাগে। আর একটা কথা, আমার জেলাখিন দুটা ভাগত ভাগ করেছে, ইয়াত এটা হল গ্রুপ এ, এটা হল গ্রুপ বি। গ্রুপ বি জেলা এখন হল যে উদ্যোগভাবে উন্নতি অগ্রসর সেই জেলাখিন গ্রুপ এ করেছে, আর বাকি গ্রুপ বিত উদ্যোগী অনগ্রসর জেলা করেছে। গ্রুপ এ হয়েছে কি, আপনাদের যেখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে, মূল যত টাকা বিনিয়োগ করে সেই মূল টাকার গ্রুপ এ 30% রাজ সাহায্য পাব, আর বাকি কেখন জেলাত 50% রাজ সাহায্য পায়। আমি নলবাৰী ডিস্ট্রিক্ট উদ্যোগত অগ্রসর কারণে আমি গ্রুপ এ পড়ছো, গতি আমার ইয়াত 30% রাজ সাহায্য হয়। তারপর ইয়াত আমার তিনটা পার্ট আছে, এটা হলো আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি, যেখানে মূল ধন বিনিয়োগ করব সেইখানে ভিতর 30% পাব। আরটা আছে আপনার সি আই আছে, তো সেই আগত আছিল সি আই আই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ, পিছতো হল সি আই এস, ইয়াত ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবভেনশন। আপনার ধর টার্ম লোন হব, টার্ম লোনত তারপর সেইখানে এটা যদি ধর 12% ইন্টারেস্ট হয় টার্ম লোনত, তার 5% বা একটা নির্দিষ্ট শতাংশ সরকারের পর পাব। তারপর আছে আপনার আর একটা আছে, 3 নম্বরটা আছে, সেইটা ধর বিভিন্ন জি এস টি বা বিভিন্ন যেখানে এনেকা গভর্নমেন্টের যেখানে জি এস টি আদি সেইখানে ভিতরও তথ্যসকলে পয়সা ঘুরাই পাব। এই পয়সাখিন 2034 চনলকে পয়সাখিন পাব, টোটেল 8 বছরলকে পাব। আর এটা উদ্যোগে এই গোটেই যেটা তিনটা আপনার উন্নতি তিনটা বিভাগ আছে, যে ভাগ কল যে তিনটা ইনসেন্টিভ পাব তথ্যসকলে, এই 250 কোটিলকে এটা উদ্যোগে পাব পারে। গতি আর এটা ইয়াত আমার গোটে আমার যখন অষ্টলক্ষ্মীর উত্তর পূর্বাঞ্চলের 5খন রাজ্য, এই 5খন রাজ্যের কারণে এই আসনিটি করা হয়েছে। গতি এটা নির্দিষ্ট বাজেট এটা নির্ধারণ করে থাকে, সেই প্রত্যেক আমার এটা হয়েছে যে ফিফোর বেসিস, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেহেতু উদ্যোগে প্রথমে রেজিস্ট্রেশন করে প্রথমে ইনসেন্টিভ ক্লেইম করব, প্রথম রাজ সাহায্য পাব। তারপর সেই যেটা সেইটাই হল প্রথম যে করে, এই এই পয়সাটা যেটা শেষ হব তেতিয়া বিশ্ব গভর্নমেন্টে আকো নতুন বাজেটের কথা ভাবিব। এটা কথা হয়েছে আমার যেটো রেজিস্ট্রেশনের সময় আছিল 31 মার্চ 2026, কিন্তু আমার যেহেতু আমার অসমত বিধানসভা ইলেকশন হয়ে গেল যা ফেব্রুয়ারি মাহত, গতি গোটেই 5খন আমার রাজ্যের কারণে তো এটা পিছুয়াই দিছে। এটা আমার রেজিস্ট্রেশনের শেষ সময় হল 30 সেপ্টেম্বর 2026। কোনোবাই যদি উদ্যোগে রেজিস্ট্রেশন করবে এটা সেপ্টেম্বরলকে সময় পাইছে, কোনোবা উদ্যোগে যদি 2024-র পিছত কমার্শিয়াল প্রডাকশন আরম্ভ করেছে বা কমার্শিয়াল একটিভিটি আরম্ভ করেছে, তেতিয়াও এটা রেজিস্ট্রেশন করব পারে। এটা যদি কোনোবাই ভাবিছে মানে অহা 4 বছরের ভিতর করম, এটা 30 সেপ্টেম্বর ভিতর রেজিস্ট্রেশন করব। এইটা এটা আমার উন্নতি স্কিমটা বহুত ভাল স্কিম, উন্নতি 2004। আমার পিনেরপর আমি যান সজাগতা করব পারি, আমি রাইজক জানাইছো, আমি এওয়ারনেস পাতিছো আমি জেলায় জেলায় এই বিষয়টি জানিব কারণে, যাতে সকল মানুষ আগুয়ে আহে এই সুবিধাখিন লয়। আর এই সুবিধাখিন লয় আর আমার প্রথম পর্যায়ত আরম্ভ হব, আমার জেলা পর্যায়ত হব। তারপর ইয়াত কেটামান বস্তু আছে, যদি নিজেই ব্যাংকের পর ঋণ লয় উদ্যোগটা স্থাপন করব কারণে, তেতিয়া ব্যাংকের পর এখন অ্যাপ্রাইজেড রিপোর্ট লাগিব। আর যদি ভাবে কোনোবাই নিজা পয়সায় করে তেতিয়াও পারিব, তেতিয়া তেওঁলোকে নেট ফি বা সিপ বিৰ পর তেওঁলোকে ব্যাংক অ্যাপ্রাইজেড রিপোর্ট বনাব লাগিব। নলবাৰীত এতিয়ালৈকে আমার 30টা উদ্যোগে আমার এতিয়ালৈকে রেজিস্ট্রেশনের কারণে অ্যাপ্লাই করেছে, আমার 21টা আমি এতিয়া
অলরেডি আমি এপ্রুভেলের কারণে পাঠাইছো।

এলাজি লস পুষি রসো কি না শুনি, এলাজি লস পুষি রসো কি না শুনি। এক সপুষর হার ফান্দত পড়ি রজায়, সপুষর হার ফান্দ।

তার পিছত মই নাহত শুন কিটো হল তার পিছত মই নাহত শুন কিটো হল ককা দেউতাক আহি কইনাটি লৈ গল।

0: লাগি এক আছিল রজা তেও রানী দুগৰাকী এগৰাকী লাগি আনগৰাকী এলাগি এক আছিল রজা তেও রানী দুগৰাকী এগৰাকী লাগি আনগৰাকী এলাগি
1: সুস্থ হৈ থাকক সজাগ হৈ থাকক এপোলো এক্সেল কেয়ার হস্পিটালৰ বিশেষজ্ঞ চিকিৎসকৰ তত্ত্বাবধানত এপোলো প্ৰো হেলথ প্ৰিভেন্টিভ হেলথ চেকআপ পেকেজ শিশুৰ পৰা জ্যেষ্ঠ নাগৰিক সকলোৰে বাবে উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস থাইরয়েড ক্যান্সার আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450

0: রোড অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল পশ্চিম বড়াগাঁও গুয়াহাটি সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
1: চিত্ৰকেত অনুষ্ঠানত শ্ৰোতাসকলক শুনাবলৈ লৈছো অনুতাপ ছবিৰ পৰা আনে টিকিট, মিতালী চৌধুৰীৰ কণ্ঠত।

ও সেমাই ঠিমুকু জুড়ি তাতে হরিণী থনি, ও সেমাই লমিমুখনি তাতে ফুলিছে পদুমি। বলিয়া বলিয়া মন কিয় জানো, বলিয়া বলিয়া মন।

সাম্য মৈত্রী আর প্রেমৰ অমৃত বাণীৰে সমাজত চলা হিংসা দেশ অন্যায় অত্যাচার বর্বরতা আদি বিনাশী বহু দেবতার মাজৰ পৰা প্রধান দেবতার সন্ধানেৰে অসমত এক শরণ নাম ধর্মৰ প্রবর্তক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। সাহিত্য সংস্কৃতি গীত মাত সত্র নামঘর নৃত্য ভাওনারে নবন্যাসর ঢৌ তোলা অসমৰ জাতীয় গুরু যুগনায়ক শ্রীমন্ত শঙ্করদেবর প্রধান সঙ্গী পরম ভক্ত আর একান্ত শিষ্য মাধবদেব, সর্বশাস্ত্র বিশারদ পণ্ডিত বৈষ্ণব প্রাণ মাধবদেবর সুদীর্ঘ জীবন পরিক্রমার সর্বস্ব ত্যাগ কর্তব্যনিষ্ঠা গুরুভক্তির বিরল নিদর্শন। এক শরণ নাম ধর্ম আর সত্রীয় সংস্কৃতির প্রসার প্রসারত তেরার অবদান অতুলনীয়। অসমৰ বর্ণাঢ্য সাহিত্য সংস্কৃতির বিশাল সমুদ্রত কবি সাহিত্যিক নৃত্যকার সুরকার গীতিকার অভিনেতা সমাজ সংস্কারক আর সুগায়কত্বরে বহুমুখী প্রতিভারে জাতীয় জীবনের মহিমা মণ্ডিত পরম অমূল্য।

শ্রীমন্ত শঙ্করদেবর লগত হওয়া দর্শন আর মিলনত এক দীঘলীয়া শাস্ত্রসম্মত যুক্তিতর্কর অন্তত মাধবদেবে শঙ্করদেবর ওসরত শরণ লৈ এক শরণ নাম ধর্ম গ্রহণ করেছিল। বৈষ্ণব ধর্মীয় ইতিহাসর এয়া এক স্বর্ণ যুগ, প্রাণ বান্ধবদ্বয়ের মণিকাঞ্চন সংযোগ। শ্রীমন্ত শঙ্করদেবর অনুপম গুণগরিমার প্রতি বিমোহিত হয়ে গুরুভক্তির চিহ্নস্বরূপে কিংবা গুরুজনার যশকৃতি ঐশ্বরিক মহিমাক সেবা জানা বা বন্দনা করার অর্থে মাধবদেবের আছে অমূল্য চরিত পুথিসম গুরুভতিমা। ভক্তিতত্ত্ব প্রকাশর অনন্য রূপ এই গুরুভতিমায় সত্রিয়া সংস্কৃতিরও এক উজ্জ্বল অনবদ্য অবদানস্বরূপে পরিচিত হয়।

0: মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর পিছতেই মাধবদেবে স্বকীয় প্রতিভা আর লোককল্যাণের চিন্তাধারে বরগীত আর নৃত্যকলার বিকাশে সমাজের সকল শ্রেণীর জনগণক বিমুগ্ধ করবছিল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মসূচী। তারই প্রতিফলন 1509 শতিকাত বরপেটাত অনুগামী সকলের সহযোগত হেমুল হাইতালেরে আর রং বিরঙেরে সজা ঐতিহাসিক রঙিয়াল গৃহ। এই গৃহতেই তেরাই আনুষ্ঠানিকভাবে খোল তালর সহযোগত ঝুমুরা আর চালি নৃত্য লড়াক ছালীর বেশত নচুয়াইছিল। রঙিয়াল গৃহয় সাম্প্রতিককালের সত্রিয়া নৃত্যর প্রথম প্রশিক্ষণ কেন্দ্র। ইয়াত পরিবেশিত এনে নৃত্যর উপরও অঙ্কিয়া নাট, গীত মাত, নাম প্রসঙ্গ আর শ্রীকৃষ্ণের লীলামালার অতুলনীয় দৃশ্যবুরে মানুষের মনত ভক্তিরসর সঞ্চার করে। আনহাতে সত্রিয়া সংস্কৃতি কিংবা শঙ্করী সংস্কৃতি তথা নাম ধর্ম যুগমিয়া করার দিশত এক যুগমিয়া বাট কাটে।
1: মাধব দীন মুরুখমতি কহয় বাণী শুন কবলৈ

বিরল সাহিত্য, বহুমুখী প্রতিভা আর ঐশ্বরিক শক্তির মহিমাত যিদরে মাধবদেব বিমুগ্ধ হয়েছিল, সেইদরে মাধবদেবর ব্যক্তিত্ব, সর্বস্ব ত্যাগ আর সর্বমুখী গুণত শঙ্করদেবও বিমুগ্ধ হয়েছিল। শঙ্করদেবে তেওঁর সকলো সৃষ্টিকর্মর সঙ্গী করে লৈছিল মাধবদেব। গুরুজনের সান্নিধ্য, অনুপ্রেরণা আর আদর্শ মাধবদেবর জীবন ধন্য করেছিল। মাধবদেবর

সর্বমঙ্গলময় সৃষ্টিরাজি আর ঐশ্বরিক প্রতিভাত অতি নিষ্ঠার প্রশংসা করেছিল শঙ্করদেবে। বেহারলৈ যাওয়ার আগ মুহূর্তত মাধবদেবের উপর সমস্ত ধর্মরাজ্য অর্পণ করে আশীষ প্রদানের কৈছিল, ঘোষা নামে শাস্ত্রখনি তুমিও লিখিবা, রত্নাবলী ঘোষা মধ্যে তুমিও থাকিবা। জীবনের শেষ ভাগত কোচবিহারের ভেলাদুয়ারত সত্র পাতি থাকার সময়ত মাধবদেবে সর্বগুণাকর গুরুদেবর বিরল স্মৃতিত জীবনজোড়া সাধনার পাণ্ডিত্য আর আধ্যাত্মিকতার ভক্তিময় গুণের রচনা করে অনুপম ধর্মগ্রন্থ নাম ঘোষা। শঙ্কর স্মৃতিমণ্ডিত উদ্ভাসিত শক্তি, দাস্যভাব, ভক্তিরসর সুবাস, ভাষার সৌষ্ঠব, ভাবরৈক্য, সাহিত্যর কবিত্বময় স্পন্দনের পরশ নামঘোষাত প্রবাহিত হয়েছে। সপসপিয়া ভক্তিতত্ত্বর গ্রন্থখনক এক শরণ নাম।

দাস্য ভাব, ভক্তি রসৰ সুবাস, ভাষার সৌষ্ঠব, ভাবৈক্য, সাহিত্যর কবিত্বময় স্পন্দনের পরশ নামঘোষাত প্রবাহিত হয়েছে। চপচপিয়া ভক্তিতত্ত্বর গ্রন্থখনক এক শরণ নাম ধর্মর একমাত্র ঘোষা গ্রন্থ বলে কব পারি। সুবিশাল আর সুগভীর ভক্তিরস প্লাবিত হওয়া বৈষ্ণব সাহিত্যর স্বর্ণ অলঙ্কার নামঘোষা। মহাভাগবতর চারিতত্ত্বর ভিত্তিত রচনা করা নামঘোষা এই বিশ্ব ব্রহ্মাণ্ডর পূর্ণ ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণর ঐকান্তিক ভক্তির এক বিরল নিদর্শন স্বরূপ। মুক্তিতকৈ ভক্তি সর্বশ্রেষ্ঠ বলে উপলব্ধি করে কাম ক্রোধ লোভমোহর পৰা উদ্ধত থাকি একমাত্র ভক্তিরে ভগবানক আরাধনা করা ভক্তসকলক মাধবদেবে নামঘোষার প্রথম ঘোষাতেই আদরণি জানাইছে। ইয়ার দ্বারা তেরার অন্তরত আবেগভরা ব্যাকুলতায় ঈশ্বর প্রাপ্তির দিশর প্রতি জনগণক সজাগ করাত অন্যতম ভূমিকা লৈছে।

এইদরে শঙ্কর স্মৃতিরে তেরার যশ কীর্তিক শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হরি নামরসে মাধবদেবক সর্বদিশত

চিরকুমার ব্রতেরে আজীবন কৃষ্ণ ভক্তির হতবুর্গ পরম শক্তিশালী ভক্তর অধীন ভগবানের সৃষ্টির উচ্চর সরত মাধবদেবে আত্মসমর্পণ করে আর নিজকে দুরাশার পাপী বলে নিন্দা করে ভক্তিময় অনুভূতিক আকুয়ালি বিগলিত কণ্ঠরে নামগোহার পদে ভগবানের সরত প্রার্থনা জানাইছিল এনেদরে।

মায়াময় মানব জীবনত হরিভক্তির নানা ভাব প্রকাশের তাৎপর্যরে ভগবানক প্রার্থনা জানার উদ্দেশ্যরে শঙ্কর মাধব দুজনা গুরুই বরগীত রচনা করেছিল। অসমত ধ্রুপদী সংগীত স্বরূপ ভক্তিতত্ত্বর অমৃতময় রসেরে ভরা অতুলনীয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বরগীতে অসমৰ সাংস্কৃতিক দিশত এক নবন্যাসৰ ঢৌ প্রবাহিত করেছিল। রচনার অতুলনীয় মাধুর্য আর ভাবার্থর গাম্ভীর্যতার লগতে মাধবদেবর অনুপম কণ্ঠর মনোমুগ্ধকারী সুগায়কত্বই বরগীতক জনপ্রিয়তার সর্বোচ্চ আসনত স্থাপন করেছিল। বিভিন্ন সময়ত বিভিন্ন পরিবেশত আর বিভিন্ন পরিস্থিতিত মাধবদেবে রচা প্রায়বর গীততেই শ্রীকৃষ্ণর বাল্যকালের বিভিন্ন চলচাতুরী রূপ লাবণ্য মাতৃ যশোদার পুত্র স্নেহ আদি অলৌকিক গুণ গুরিমার বর্ণনারে শ্রীকৃষ্ণই যে মূর্তমন্ত পরম ব্রহ্ম সেই তত্ত্ব গভীরভাবে ব্যক্ত করেছে। গুরুর আদেশ অনুসরি মাধবদেবে রচা প্রথম বরগীতটি আছিল রে মন হে বহু হরি কহু চরণা নিকটে দেখ নিজ মরণা। প্রকৃতার্থত মাধবদেবে এই বরগীতটির গুরুজনার ধর্ম আর সংগীত কলা যুগমিয়া করেছে আর ইয়ার দ্বারা এগারী সর্বশ্রেষ্ঠ সংগীতকার গীতিকার সুরকার রূপেও সমাদৃত হয়েছে।

সংসার ত্যাগী তথা দাস্যভক্তির জীবন্ত প্রতিমূর্তি মহাপুরুষ মাধবদেব সন্দর্ভ ঘোষারত্ন কবি গোপাল মিশ্রর অভিমত এনে ধরনের। শ্রীমন্ত মাধব নাম ধরি বিষয় সুখক পরিহরি কৃষ্ণ যশর সিতু করিলা উদ্ধার। মাধবদেব রচনার অন্যতম অলঙ্কার দাস্যভাব আর শ্রীকৃষ্ণর বাৎসল্য রসর মহিমা প্রকাশ। ইয়ার দ্বারা মাধবদেবে গীত মাত নাট ভাওনারে সমগ্র মানব জাতিক দি থা ভক্তির অনুভূতি অতুলনীয়।

মহাপুরুষ মাধবদেবর ভালেমান বর্গিত আধারত সৃষ্টি হল বিভিন্ন সত্রিয়া নৃত্য। প্রকৃততে বর্গীত সমূহ নৃত্য আর সঙ্গীত কলার আপুরুগিয়া অলঙ্কার স্বরূপ। সত্রিয়া নৃত্যর উপরও কেবাটিও বর্গীত থিয়নাম বা বীরনাম দৌল উৎসব গীত আদি রূপে সত্রিয়া সংস্কৃতির সৌষ্ঠব আর গৌরব উজ্জীবিত করেছে।

মহাপুরুষ শঙ্করদেবে ডেকাকালতেই অসমত শুভারম্ভ করা বৈকুণ্ঠর রং আনন্দ আর প্রীতির দৌল উৎসব অতুলনীয় করবলৈ আর এই উৎসব ভক্তিরস আর আনন্দরসে জনগণক আকৃষ্ট করার প্রয়াসে মাধবদেবে রচা দৌল উৎসবর তাৎপর্য প্রতিফলিত সেই বরগীতটি আছিল ফাগু খেলায় করুণাময় এই নন্দ কুমার। অসমৰ সত্রসমূহত অগণন ভক্তগণে এই বরগীতটিরে পরম উলাহেরে ফাকুগুড়ি ছটিয়াই রং আনন্দে দৌল উৎসবর সুবাস হৃদয়ত অনুভব করে এনেদরে।

মানব জীবনের সুখ শান্তি মুকুতির ভেটি এক শরণ নাম ধর্ম প্রচারের বাবে সৃষ্টি করা বিভিন্ন প্রকারের সাহিত্যের ভিতর অন্যতম নাটক। মাধবদেবর নাটবুর ঝুমুরা বলে জানা যায়। মাধবদেবর নাট্য প্রতিভার পরশে নাটবুরক বিশেষ রূপ দিবল সক্ষম হয়েছে। তারপরে নারী সমাজক ভগবানের প্রতি আকৃষ্ট করা, ভক্তির বলতেই যে ভক্তই নিজের মনোবাঞ্ছা পূরণ করিব পারে তার সুন্দর প্রতিফলন নাটবুরত প্রকাশ পাইছে। শিশুকৃষ্ণ আর নন্দ যশোদার বৈচিত্র্যময় চরিত্রের বিভিন্ন দিকর রূপ প্রকাশরে নাটবুর সকল শ্রেণীর রাইজর মাজত অতিকে জনপ্রিয়। ব্রজাউলী ভাষাত রচা অথচ গদ্যধর্মী সংলাপবুরত অসমীয়া ভাষার ঠাঁচ ব্যবহার নাটর অন্যতম বৈশিষ্ট্য। চৌধুরা নাটর দ্বারা মাতৃ যশোদায় পুত্র হিরোয় কেনেভাবে আতুর হয়েছিল, গোপী এজনীক যশোদায় কোয়া কথার মাধবদেবে শ্রোতাক বিমুগ্ধ করবলৈ সক্ষম হয়েছে। হে মায় অভাগিনী তো কি পুছহ, হামো অনেক পুণ্য করিয়ে দেবতা কবরে কৃষ্ণ কপাবলু, হে প্রাণপুত্র কৃষ্ণ খেরি খেলাইতে বিহানে বজাওল, বিয়ালভ হয়ে গেল এখনো নাওল, হে প্রাণপুত্রক বিচারি হামারো প্রাণ কইসে রহব কইসে রহব, আহে চান্দি গোয়ালি হব দাসিক দাসী তোহ হব হামারো উহি বালক কৃষ্ণক সুর বলিয়ে কলঙ্ক করিহি, ছি তোহারে মুখে সার পারুক। শঙ্কর গুরুর আদেশ শিরত লই ভাগবতর মূল অমৃত রস সর্বসাধারণ রাইজে হৃদয়ঙ্গম করিব পারে তার বাবে বিষ্ণুপুরী সন্ন্যাসীর মূল সংস্কৃতর রত্নাবলী নামর গ্রন্থখন অনুবাদ করেছিল। ভক্তি মুক্তিতকৈ শ্রেষ্ঠ, ভক্তির দ্বারাই ভক্তই ভগবানক পাব পারে,

গুরু আজ্ঞা পালন করে মাধবদেবের রচনা করা তত্ত্বগধুর গ্রন্থসমূহের ভিতর জন্ম রহস্য অন্যতম। ঈশ্বর শক্তির বিভিন্ন লীলা, অবতার অনুপম ধার্মিক তাত্ত্বিক আর সাহিত্যরসর বিমল সমাহার ঘটিছে জন্ম রহস্যত, যার বাবে সর্বসাধারণ রাইজেও জন্ম রহস্যর মনোগ্রাহী রূপক আকুয়ালি লবলৈ ঈশ্বরের সমস্ত গুণাবলী শ্রবণ কীর্তনে অন্তরত স্থাপন করবলৈও সক্ষম হয়েছে।